শুনিলে উপেন্দ্র কুমার মিশ্র এবং কুন্তি বেহেরাঙ্ক কণ্ঠরু গীত রচনা করেছিলে নরসিংহ মিশ্র। শ্রোতমানে শুণুচন্তি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর 7008248758। টেলিফোন নম্বরটি আউথরে কই রাখছু 7008248758। শ্রোতামানে শুণুচন্তি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। কার্যক্রমের এথর শুণিবা গৌর পট্টনায়ক রচনার। কণ্ঠশিল্পী সুপ্রভা কুমার।

0: সিসিটিভি পুরা যদিও এটা স্মার্ট সিটি প্রোজেক্ট কিন্তু সিসিটিভি আমার চালু হয়ে না, সেইটা চালু করা দরকার পুরা টোটাল রিং রোড সাইড সিসিটিভি, মেন হসপিটাল জায়গা, মার্কেট প্লেস এই জায়গা মানকরে সিসিটিভি লাগিবা নিহাতি আবশ্যকতা রয়েছে, যেটা কি আমার অসামাজিক কামরু মানে দুর্ঘটনা জনিত ঘটনা আমি সাগে সাগে খবর পাইবা। তারপরে আজকাল রাউরকেলার দেখবে বহুত মানে বয়স্ক ব্যক্তি মানে একুটিয়া রুচান, যেটা কি গোটে এমিতি গোটে আপ করা কথা, সাগে সাগে ধর মু যদি হসপিটাল মো ঘরে অছি কেহি নাই, মু সাগে সাগে যদি গোটে বুক কলি মো ঘরক গাড়ি আসি যা দরকার, মো পাখক সাগে সাগে লোক দুই জন আসি যা দরকার, যেটা কি সমস্যা সে হসপিটাল পৌঁছাই পারে, পয়সার অভাব কাহ পাখে নাই, কিন্তু এগুলাক করাইবা বহুত অসুবিধা আছে। যেমি দিল্লি ভুবনেশ্বরের এবে স্টার্ট হয়েছি, দিল্লি ফিল্ডে মু যাইছি দেখিছি অরবান আপ, আজ ঘরে যদি চাকরানি আসিনি মু যদি গোটে আপরে মারুচি দশ মিনিট ভিতরে গোটে চাকরানি পৌঁছি, যদি মোর আজ মেডিসিন দরকার কে না মু সাগে সাগে বুক কলি মেডিসিনটা আসি পৌঁছি, ঘরে ইলেকট্রি খারাপ হয়ে গেল মু তাকে বুক কলি দশ মিনিট ভিতরে ইলেকট্রিসিয়ান আসি পৌঁছুছি, কিন্তু সেইটা এইটা রাউরকেলা শহরের এপর্যন্ত এটা কিন্তু স্মার্ট সিটি মানে এতিকি মানে দবা কথা লোককে এতিকি সুবিধা দবা কথা এটা দিয়া হয়ে পারি না, তেমন ইয়ে প্রতি ধ্যান দেলে ভালো হুয়া।
1: আজ্ঞা, বহু সুন্দর ম্যাডাম। ম্যাডাম, শেষে আমার কার্যক্রম মাধ্যমে আপনার আমার শহরবাসী কোণ সন্দেশ দেওয়া চাহিবে?
0: মোর শহরবাসী এতিকি নিবেদন, রাস্তায় কোণী প্রকার অলিয়া আবর্জনা পকাত না, যেতবে গাড়ি আসুচি তাকে সুরক্ষিত ভাবে সে অলিয়া দিওত, আর যে ঘর তৈরি করছেন রোড সাইডে পথর বালি ইটা গদা করি রাখুন, গোটে দিন পরে তাকে সেটা ডিসপোজ করা কথা, সেটা করতু। তাপরে ট্যাক্স যেকোনসি প্রকার যেতে প্রকার ট্যাক্স অছি সেটা পৈঠ করতু, যাকে আমি মহানগর নিগম যদি আমি লোক মানে যদি মহানগর নিগমকে সাহায্য করিবা সেমানে আমাকে সেতিকি সুবিধা যোগাই পারিবে, এটাই মোর সব লোক অনুরোধ এয়াকু নেইকি চালন্তু।
1: আজ্ঞা, ঠিক কথা কহিলে ম্যাডাম, কেবল যে সরকার সব কথা প্রতি দৃষ্টি দেবে তাহা নুহে, আমার মধ্যে আমার শহর প্রতি কিছু কর্তব্য রয়েছে, আমি মধ্যে এইসব কথা আজ ম্যাডাম যা কহিলে সেগুলি মানিলে আমার শহর স্বচ্ছ সুন্দর এবং সুস্থ রহব, আমি মধ্যে নিরোগ সুস্থ রহিপারিবা। ধন্যবাদ ম্যাডাম, আপনার আমার কার্যক্রমের আজ অংশগ্রহণ কলে। আমি আজ আপনার শহরের বিকাশ ক্ষেত্রে মুনিসিপালিটির ভূমিকা কণ এবং আমার শহরের মুনিসিপালিটি কি কি পদক্ষেপ নিয়েছি এ বিষয়ে আমি ভালো ভাবে অবগত হলু, তো ম্যাডাম আজ আপনার আপনার বহুমূল্য সময় আমার কার্যক্রমকে দিয়ে আপনার আমার কার্যক্রম তরফর এবং আকাশবাণী রাউরকেলা কেন্দ্র তরফর অশেষ অশেষ ধন্যবাদ দেছু।
0: ধন্যবাদ,
1: নমস্কার।
0: নমস্কার।

শ্রোতাবন্ধু, সকাল আটটায় শুনিপারে সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। সকাল আটটা বাজে তিরিশ মিনিটে সুগম সঙ্গীত কার্যক্রম শ্রোতা মানে শুনিপারে। শিল্পী রহবে রতিকান্ত শতপথী এবং সেবারাণী মহাপাত্র। সকাল আটটা বাজে পঁয়চাশ মিনিটে বণ পাহাড়ের গীত কার্যক্রমে সাদ্রী গীত পরিবেশন করেছেন অজমর সিং এবং সাথী মানে। সকাল নটায় বিবিধ ভারতী কার্যক্রম, সকাল দশটায় হ্যালো রাউরকেলা কার্যক্রম, দিন বারোটা বাজে তিরিশ মিনিটে আকাশবাণী কটক কেন্দ্রর রিলে করে প্রচার করব কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত। রাতে সাতটা বাজে তিরিশ মিনিটে শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর বনানী কার্যক্রম। শ্রোতাবন্ধু, এই লা প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের কতটি সূচনা। শ্রোতা মানে আমি শুণুচ্ছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। আমার কার্যক্রম প্রচার করা এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে। স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল আটটা হওয়ার যাচ্ছি। আমার পরবর্তী কার্যক্রম সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার করছি আকাশবাণী দিল্লি।

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজ হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজি হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকনা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা শরীরকে সুস্থ রাখিবা এবং রোগ নিরাকরণ পাই এক প্রাকৃতিক ও স্থায়ী পদ্ধতি। এহা শারীরিক দুর্বলতা দূর করিবা সহিত মানসিক চাপ এবং হজম প্রক্রিয়ারে সুধার আনিথায়। তবে প্রাকৃতিক চিকিৎসা আপনান্তু, সুস্থ জীবন পাঁতু।
2: হ্যালো রাউরকেলা
3: ভাই, নমস্কার।
2: নমস্কার, কোন্তু কে কোচন্তি?
3: ঢেঙ্কানাল জেলা কঙ্কড়াহাড় ব্লক রঙ্গমাঠিয়া গ্রাম।
2: আচ্ছা, ঢেঙ্কানাল রু কোচন্তি?
3: আজ্ঞা।
2: আগরু কল করতিলে?
3: নাই ভাই, এটা আমি প্রথম থর পাই কল করলি। মু কার্যক্রম শুনে বহুত ভাল লাগে।
2: আপনাকে বহুত স্বাগত আমার কার্যক্রমে। ত্রিনাথ বাবু আপনার বিষয়ে কোন্তু, কোন করন্তি?
3: আমি ভাই গোটে জনসেবা কেন্দ্র খুলিছো, তারপরে মোবাইল রিচার্জ, বিশেষ রিচার্জ এভাবে করছি, তারপরে ঘরে দোকান গোটে ছোট দোকান গোটে অছি, আর এমতি রেডিও শুনে এমতি সময় বিতাই দিয়ে ভাই।
2: তো এবে আপনার দোকান কেমতি চলছে এবে?
3: দোকান তো ভাই গাঁরে অছি, সেটি চালিছে। আর এবে নয়া করে সে জনসেবা কেন্দ্র বি বহুত ভাল চালিছে। ঘর পাখরে
2: আজিকাল তো বিভিন্ন প্রকার স্কিম গুড়াক আসছে, সেসব আপনার টিকে কাম রহুব না?
3: হ্যাঁ, আর লোকঙ্কর সেমতি ব্যাঙ্কর পয়সা উঠেবা দেনে সে সিস্টম বি আম পাখরে অছি, সেটা বি
2: আচ্ছা
3: আমি
2: আচ্ছা।
3: করছি। তো বহুত লোক মানে বহুত খুশি অছন্তি, যো মানে বৃদ্ধ মানে আসি পারু নাহাঁতি,
2: হ্যাঁ হ্যাঁ,
3: নম্বর বি দেই দেইছি তাঙ্ক ঘরকু যাইকি বি আমি আম গাঁ পাশাপাশি যো মানে অছন্তি পঙ্কিকার নাহাঁ
2: আজ্ঞা।
3: তাকে আমি হেল্প করছি। তো ভত্তা পয়সা পাউছন্তি মানে সে পো মানে ব্যাঙ্কু আনি ছাড়ি হচ্ছে নাহি, বা বহুত অসুবিধার সম্মুখীন হন্তি আসবার। তো সেথিপাই আমি তাঙ্ক ঘরকু যাইকি বি তাঙ্ক সাহায্য সেমানে করু, খালি পয়সা উঠা বলি নুহ, যদি কো আপ্লাই করিবার থব কোন কার্ড তাঙ্ক পাখে এটা নথব, এই
2: আচ্ছা
3: কারণ
2: আচ্ছা,
3: সরকার কর বঞ্চিত হচ্ছেন তাঙ্ক পাই বি আমি আপ্লাই
2: করে দৌছেন না?
3: আজ্ঞা,
2: বড়িয়া কথা। আপনার সত্যি আপন জনসেবা কেন্দ্র খুলিছেন আর সেবা মধ্যে করছেন, এমিতি আপনার কাম চালি থাও আর লোকঙ্কর সেবা মধ্যে করতাম। আজি কো গীত শুনিবা আপনাকে কুহন্তু
3: ভাই? আপনার পছন্দর গোটে গীত শুনাই দেবে, যেটা কি বিভূ কিশোর গাইছে, সেই গীত মধ্যে শুনাই দেবে।
2: ঠিক আছে, আপনার কল করতে বহুত বহুত ধন্যবাদ, আপনার এমতি কল করতাম।
3: আজ্ঞা।

0: ଆପଣ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ରେ ୱିକ୍ ଅଛନ୍ତି କି ଏବଂ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ରେ ଜିରୋ ରୁ ହିରୋ ହେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ତେବେ ସମସ୍ତ ସିବିଏସ୍ଇ ଆଇସିଏସ୍ଇ ଆଇଏସ୍ସି ର କ୍ଲାସ୍ 8, 9, 10, 11, 12 ସହିତ ଜେଇ ପ୍ରିପାରେସନ୍ ରେ ମଧ୍ୟ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ରେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ୍ ହେଇପାରିବେ। ତେବେ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ ଦୀପକ କୁମାର ମହାନ୍ତି ସାର୍ଙ୍କୁ, କ୍ୱାର୍ଟର ନମ୍ବର D743 ସେକ୍ଟର 8 ରାଉରକେଲା, ମୋବାଇଲ ନମ୍ବର 9437152631 ଏବଂ 7978445736 ରେ।
1: ହ୍ୟାଲୋ ରାଉରକେଲା, ହଁ କୁହନ୍ତୁ କିଏ କହୁଛନ୍ତି? আচ্ছা কোন্তু আপনক বিষয়ে কোন করন্তি আপন?
2: আয়া পূজা পাঠ করছ আয়া?
1: পূজা পাঠ কইলে কোটি
2: মানে কি কাম করছ? মানে যে জনতা আমর মানে ডাকলে যে গিরি কাম করছ আয়া, মানে পূজা পূজি করছ আগর এলা কি জার দত এলা।
1: আচ্ছা
2: কি জার কোটি সত্র পূজা এলা ঘরে ঘরে তো ডাকন্তি না?
1: আজ্ঞা আজ্ঞা। হ্যাঁ আপন কোন সময়ে টিকে বেশি ব্যস্ত রহন্তি আপনকর মানে পূজা কাম গড়া বেশি চলে?
2: বেশি কলে আজ্ঞা আমার এবে শ্রাবণ মাস আরম্ভ হয়েছে, কারণ শ্রাবণ মাস পুরো আরম্ভ হয়েছে আমার এই বৈশাখ মাস পর্যন্ত পুরো চলে বিয়া চলে। এবে জাস্ট খালি দুই মাসটা টিকে মজিরে যে টিকে বর্ষা লাগি বন্ধ রয়ে,
1: আচ্ছা
2: নহলে সব জায়গা চালুছি প্রোগ্রাম।
1: আপনার ঘরে কে কে অছন্তি?
2: ঘরে আজ্ঞা মোর ম্যাডাম মোর গোটে।

শ্রোতা বন্ধু, আমি যে ঘরে বসবাস করছু সেই ঘর ছোট হো কি বড়, যদি সংসার ভিতরে পরস্পর মধ্যে স্নেহ সদিচ্ছা ভাল পাইবা লাগি রয়ে, সেই সংসারের রথ বড়ি চলে আগুকু আগুকু।

আলোচনা সম্পর্কিত রিপোর্ট উপস্থাপন হবার সম্ভাবনা রয়েছে। কমিটি জল বণ্টনর প্রক্রিয়া, জল উপলব্ধতা, উপরমুণ্ডে নির্মিত প্রকল্পগুলিকর প্রভাব, জলপ্রবাহ সম্পর্কিত তথ্যর সমন্বয় ও নদী অববাহিকা পরিচালনা ভি প্রসঙ্গ উপরে আলোচনা করেছেন। আলোচনা মাধ্যমে সহমতি ভিত্তিতে জল বিবাদর সমাধান পাই উভয় রাজ্য প্রয়াস জারি রাখছেন। পূর্বতট রেলপথ মহাপ্রবন্ধক পরমেশ্বর ফুঙ্কুয়াল আজ টিটলাগড় মুনিগুড়া সেকশন নিরীক্ষণ করেছেন। এই সেকশনর বিভিন্ন স্টেশনর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা, যাত্রী সুবিধা এবং জারি রয়েছে ভিত্তিভূমি নির্মাণ কার্যর সমীক্ষা করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনা অধীনে চালিথিবা পুনঃ বিকাশ কার্যর অগ্রগতি সমীক্ষা করে শ্রী ফুঙ্কুয়াল নির্দিষ্ট সময়সীমা মধ্যে প্রকল্পগুলি শেষ করা উপরে গুরুত্ব প্রদান করেছেন। কেন্দ্র সরকারঙ্কো 12 বর্ষ পূর্তি এবং রাজ্য সরকারঙ্কো 2 বর্ষ পূর্তি অবসরের আজ সাংসদ মনমোহন সামল কেন্দ্রাপড়া জেলা গস্তরে যাই স্বচ্ছতা অভিযান কার্যক্রমে যোগ দিয়েছেন। 12 শক্তি কেন্দ্র পথরখণি মণ্ডল পক্ষ আয়োজিত স্বচ্ছতা কার্যক্রমে সাংসদ শ্রী সামল তরাণ্ড বট মহাপুরুষ পীঠ পরিসর সফেই করে কার্যক্রমে দলীয় বিধায়ক ও কর্মী মানে যোগ দিয়ে। নবরঙ্গপুর জেলা ডাবুগাঁ ব্লক মেডনা ও চচরাগুড়া গ্রামে আয়োজিত জনসম্পর্ক কার্যক্রমে সাংসদ বলভদ্র মাঝি যোগ দিয়েছেন। কেন্দ্রের এনডিএ সরকারঙ্ক 12 বর্ষ এবং রাজ্যের বিজেপি সরকারঙ্ক 2 বর্ষ পূর্তি অবসরে এই কার্যক্রমের আয়োজন করা যাইথিলা। শ্রী মাঝি কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক বিভিন্ন জনকল্যাণকারী যোজনা সম্পর্কে জনসাধারণকু বিস্তৃত সূচনা প্রদান করেছিলেন। বৌদ্ধ জেলা টাউন হলঠারে বিকাশ ধারা ওড়িশা সারা কার্যক্রম শুভারম্ভ হয়েছে। রাজ্যের বিজেপি সরকারঙ্ক 2 বর্ষর শাসনকালে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ভিত্তিভূমি, মহিলা সশক্তিকরণ এবং সামাজিক সুরক্ষা ক্ষেত্রে অনেক পদক্ষেপ গ্রহণ করা যাইছি, যাহা সাধারণ লোকঙ্ক জীবনযাত্রায় সকারাত্মক পরিবর্তন আনিছে বলে বিধায়ক কহ্নাই চরণ ডাঙ্গ কার্যক্রমে যোগদেই কইছন্তি। রাজ্য সরকারঙ্ক আইন বিভাগ এবং সাধারণ প্রসিকিউশন নির্দেশালয় পক্ষ ভদ্রক জেলার অণ ক্যাডরভুক্ত সরকারি আইনজীবী মানুষ দুইদিনিয়া প্রশিক্ষণ শিবির আরম্ভ হয়েছে। জেলা পরিষদ সম্মিলনী কক্ষে অনুষ্ঠিত কার্যক্রমে জেলা জজ ললাটেন্দু জেনা ও অন্য বরিষ্ঠ অধিকারী মানে ভারতীয় ন্যায় সংহিতা, নূতন আইন ধারা ও উপধারা সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন। রাজ্যের চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়া আসন্তাকালি শেষ হওয়া বেলে কেন্দুঝর জেলা এক্ষেত্রে মাইল খুঁট স্থাপন করেছে। জেলার 6টি বিধানসভা নির্বাচন মণ্ডলী চম্পুয়া, পাটনা, আনন্দপুর, কেন্দুঝর সদর, তেলকোই ও ঘষিপুরে পরিগণনা ফর্মর শত প্রতিশত ডিজিটাইজেসন কার্য শেষ হয়েছে। পাণিপাগ রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী 7 দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে স্বল্পর মধ্যম ধরনের বর্ষা সম্ভাবনা রয়েছে। অন্যপক্ষে আসন্তা 24 ঘন্টা মধ্যে গরম ও গুড়গুড়ি নিয়ে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর 11টি জেলা সতর্ক সূচনা জারি করা যাইছি। মুখ্য সংবাদ পুনিথারে সশক্ত এবং গতিশীল এমএসএমই পরিবেশ গঠন পাই পদক্ষেপ গ্রহণ করছেন রাজ্য সরকার। ভুবনেশ্বরঠারে বিশ্ব এমএসএমই দিবস অবসরে অপরাহ্নে স্বতন্ত্র কার্যক্রমের শুভারম্ভ করবে মুখ্যমন্ত্রী। মন কি বাতরে আসন্তাকালি দেশবাসী ভাব বিনিময় করবে প্রধানমন্ত্রী। শ্রীজীউঙ্ পবিত্র স্নানযাত্রাকে শৃঙ্খলিতভাবে সমাপন নেই জেলা প্রশাসন পক্ষর ব্যাপক ব্যবস্থা এবং মহানদী জল বিবাদ নেই আজ ট্রিব্যুনালে হব শুনানি। পরবর্তী আঞ্চলিক সংবাদ প্রসারণ সন্ধ্যা 6টা 45 মিনিটে।

শ্রোতা বন্ধু, আজি সন্ধ্যা 6:10 ও 6:30 শুনবে দেশভক্তি গীত, 7:25 জেলা হালচাল, ঢেঙ্কানাল জেলার খবর জাঁপারে, 7:30 বনানী রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্রর, রাতে 8টায় সিনে সঙ্গীতরে হিন্দি চলচ্চিত্রর গীত শুণবে, 9:15 বিবিধ ভারতী কার্যক্রম, রাতে 10টায় গীত ও গজল, এথিরে শুনিপারিবে বিভিন্ন কণ্ঠশিল্পী কণ্ঠরে কেতোটি মনছুয়া গজল, 10:30 লোকগীতরে পালা পরিবেশন করবে প্রফুল্ল কুমার সাহু এবং সাথী মানে। এথিলা চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা। এথর আসুন জানিনেবা আগামীকালি রবিবার কার্যক্রমর সূচনা। আসন্তকালি রবিবার সকাল 6:05 শুনিপারিবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। তেবে শ্রোতাবন্ধু, তা পূর্বরু কহি রাখুছু, কালি দিন 10:55 ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক বার্তা মন কি বাতর সিধা প্রসারণ শুনিপারিবে। পরে পরে শুনিবে এহার ওড়িয়া ভাষান্তর, রিলে করে প্রসার করিবু আকাশবাণী।

এমএসএমই দিবস পালন করা যাচ্ছে। দেশের অর্থনীতি ও নিযুক্তি ক্ষেত্রটি এমএসএমইর ক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ বছর দিবসর বার্তা রয়েছে উদ্ভাবন আউ নিরন্তর শিল্প বিকাশ জড়িয়ে এমএসএমইকে বরকস করবার। ভুবনেশ্বর লোকসভা ভবন উদ্যমী ওড়িশা এমএসএমই কার্যক্রম আউ মহিলা উদ্যমিতা মঞ্চ ওড়িশা অধ্যায়ের শুভারম্ভ করে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কইছন, দেশের অভিবৃদ্ধিতে অণু ক্ষুদ্র আর মধ্যম উদ্যোগ মানকর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বতি বিনির্মাণ ক্ষেত্রকে অতকা গুরুত্ব দিয়া যাচ্ছে। দেশের ঘরোই উৎপাদর 30% আর মোট উৎপাদর 45% এমএসএমইর ক্ষেত্রনু আসিতিছি। রাজ্য সরকার এমএসএমইর ক্ষেত্রকে গুরুত্ব দেওয়ার সহিতে দ্রুত শিল্পায়ন দিকে ভিন ভিন পদক্ষেপ নৌছন বলে শ্রী মাঝি কইছন। উৎকর্ষ ওড়িশা মেক ইন ওড়িশা কনক্লেভটি ভিন ভিন প্রকল্পকে অনুমোদন মিলবার সহিতে শুভারম্ভ ভিল করা যাইছে। ইতি এমএসএমই ক্ষেত্র সামিল আছে বলে মুখ্যমন্ত্রী কইছন। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা কার্যক্রমটি যোগ দিগ্রি কইছন, নারী শক্তি স্বাবলম্বী সমাবেশী ও প্রগতিশীল ওড়িশা বিকাশ কেন্দ্রটি রয়েছে। কল্যাণটি সশক্তিকরণ, সশক্তিকরণ থি নেতৃত্ব আর নেতৃত্ব নু পরিবর্তন হেউছে সরকারঙ্ক দৃষ্টিকোণ। এসএসজি নু স্টার্টঅপ পারম্পরিক কৌশল নু আধুনিক উদ্যোগ থি রাজ্যর মহিলামানে নবসৃজনকারী ভাবে নিজকু প্রতিপাদিত করি পারিছন বলি শ্রীমতী পরিডা কইছন। এই অবসরে মহিলা উদ্যমিতা মঞ্চ ওড়িশা অধ্যায়ের বছরে লাগি কার্য যোজনার শুভারম্ভ বরপালি ও কেসিঙ্গান এমএসএমইর ই পার্ক আউ 25টা এমএসএমই ইউনিট ভিত্তিপ্রস্তর স্থাপন আউ উদ্ঘাটন, বালেশ্বর রাইস মিলিং ক্লষ্টরর উদ্ঘাটন আউ পাহাড় রসগোল্লা ক্লষ্টরর ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাইছে। কার্যক্রমটি অণু ক্ষুদ্র মধ্যম উদ্যোগ মন্ত্রী গোকুলানন্দ মল্লিক, সাংসদ প্রতাপ ষড়ঙ্গী, নীতি আয়োগ উপাধ্যক্ষ ডক্টর অশোক কুমার লাহারি আউ মুখ্য শাসন সচিব অনুগক প্রমুখ উপস্থিত থিলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাকেল দিন 11 বজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জড়িয়ে দেশ আউ দুনিয়া সারা লোকর সঙ্গে ভাব দিয়ানিয়া করবে। এটা তাঙ্কর 135 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। মন কি বাত কার্যক্রম আকাশবাণী আর দূরদর্শন জড়িয়ে আর এআইআর নিউজ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ থি প্রসারণ করা যাবে। আকাশবাণী সংবাদ, ডিডি নিউজ, পিএমও অফিস ও সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ের ইউট্যুব চ্যানেল থি ভিল ইতার সিধা প্রসারণ করা যাবে। প্রধানমন্ত্রীক হিন্দি অভিভাষণ উত্তর আঞ্চলিক ভাষাতে ইতার প্রসারণ করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার মাসের 4 তারিখ দিন ওড়িশা গস্তি আসুছন। ইতার আগনু আজ ভুবনেশ্বরর পুলিশ ডিজি ক্যাম্প অফিস ন পুলিশ মহানির্দেশক ওয়াই বি খুরানিয়াঙ্ক অধ্যক্ষতাতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এবার 5 তারিখ দিন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ ভুবনেশ্বরর 7ম ব্যাটালিয়ন পড়িয়ান হবারকে থিবার স্বতন্ত্র কার্যক্রমটি উল্লেখনীয় সেবা লাগি ওড়িশা পুলিশকে রাষ্ট্রপতি পতাকা সম্মান প্রদান করবে। মন্ত্রী শ্রী শাহ এই অবসরে রাজ্য সরকারঙ্ক কেতেটা কার্যক্রমটি যোগ দেবে বলে জনাপড়িছে। রাজ্য সরকার সাইবর অপরাধ বাবদ তথ্য দেওয়ার ও ইতার মোকাবিলা দিকে পদক্ষেপ নেবার লাগি সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র স্থাপনা করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তরফু এই বাবদে রাজ্য সরকারকে জনে দিয়া যাইছে। রাজ্য গৃহ বিভাগ তরফু পুলিশ মহানির্দেশকঙ্কু এই দিকে তুর্তি পদক্ষেপ নেবার লাগি কুহাযাইছে। রাজ্য সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র স্থাপন হলে সাইবর অপরাধ প্রতিরোধ, তদন্ত, সূচনা দিয়ানিয়া ও ভিন ভিন সংস্থা ভিতরে সমন্বয় রাখবার সহিতে সবু সূচনা ভারতীয় সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্রকে দিয়া যাইপারবা। ইতার জরিয়ে সাইবর ঠকেই, অনলাইন আর্থিক জালিয়াতি, ডিজিটাল গিরফ বাগির অপরাধর জলদি তদন্ত করা যাইপারবা। সূচনা অনুসারে এই সমন্বয় কেন্দ্রটি জনে ডিআইজি পাইয়ার অধিকারীঙ্কু দায়িত্ব দিয়া যাবা। কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূচনা অনুসারে এছেন্তক 10টা রাজ্যে সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র স্থাপন হয়ে সারিছে। আপনার খবর শুনুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। শ্রীজীউঙ্কর পবিত্র স্নানযাত্রা এবার সোমবার দিন হবা। ইতার আগনু এ শ্রীমন্দির ন দ্বৈতাপতি মানকর প্রবেশ নীতি হয়ে যাইছে। শ্রীজীউঙ্কর স্নানযাত্রা স্বতন্ত্র নীতিকান্তি লাগি আজ রাতে 10:30 বজে নু এবার কেল উপরবেলা 1 বজে তক সর্বসাধারণ দর্শন বন্ধ রহবা। জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথি নু নীলাদ্রি বিজয় তক দ্বৈতাপতি সেবক মানকর শ্রীমন্দির ন গুরুত্ব দায়িত্ব রহেছি। দেবস্নান পূর্ণিমা আগনু সেনাপটা আউ বাহুট কটা লগা যাইছি। দ্বৈতাপতি সেবক মানে শ্রীজীউঙ্কর অনসর গুপ্ত নীতি সহিতে নদিনিয়া রথযাত্রা কাম করছন। স্নানযাত্রা পহণ্ডি লাগি দক্ষিণ দ্বার দেইকি পরিমাণিক টিকেটধারী মানে প্রবেশ করবে। শ্রদ্ধালু মানে শ্রীমন্দির সিংহদ্বার দেইকি প্রবেশ সহিতে স্নানমণ্ডপ দর্শন উত্তর অলগা 3 দ্বার দেইকি বাহারবে। দুর্লভ হাতী বেশ দর্শন ও জল

শ্রোতা বন্ধু, পরিবেশ হচ্ছে আমার জীবনর মূল আধার। আমার পরিবেশর সুরক্ষা করা হচ্ছে আমার প্রথম আ প্রধান দায়িত্ব। পরিবেশ স্বচ্ছ সুন্দর রহলে আমি মানে সুস্থ জীবনযাপন করে পারিবা। পরিবেশ আমার রহলে স্বচ্ছ, শরীর আমার হইব সুস্থ। হ্যাঁ শ্রোতা বন্ধু, বর্তমান পরিবেশ প্রদূষিত হবার লাগিছি। এটি মাটি, পানি, পবন সবু প্রদূষিত। তেণু আমার পরিবেশকু সফা সুতরা পরিষ্কার করে রাখলে আমি গোটে ভাল পরিবেশে সুস্থ ভাবে জীবন ধারণ করে পারিবা। তেণু আমি মানে এবেঠারু সজাগ হবা, সতর্ক হবা, আউ ভবিষ্যৎ বংশধরঙ্ক পাই গোটে সুন্দর পরিবেশর পরিকল্পনা করিবা। শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাইছি, তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম এবং শুণুছেন মনছুয়া হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুনিবা এই লোকপ্রিয় গীতটি জুয়েল থিপ কথাচিত্রর গাইছেন লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি।

শ্রোতাবন্ধু টিউন করছেন 102.6 এফএম শুণুচ্ছেন সিনে সঙ্গীত কার্যক্রম আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর 700-824-8758-700-824-8758। শ্রোতাবন্ধু শুণুচ্ছন্তি হিন্দী চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত বর্তমান শুণিবা লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি।

শ্রোতাবন্ধু, এই গীতটি শুনিলে ১০-১১ কথাচিত্রর কণ্ঠদান করলে কিশোর কুমার এবং আশা ভোসলে। এসহ শেষ হল হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত।

শ্রোতাবন্ধু, এই গজলটিরে কণ্ঠধান করলে পঙ্কজ উদাস, গীতিকার গুলরেজ। এথর আউ এক গজল শুনিবা, গাইছন্তি পঙ্কজ উদাস এবং গীতিকার গুলরেজ।

শ্রোতাবন্ধু, এই গজলটি শুনিলে সাধনা সরগম এবং ভবদীপ কণ্ঠরে গীতিকার গুলরেজ। শেষ হলা গীত ও গজল কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। আসন্তু শুনিবা লোকগীতরে পাল্লা পরিবেশন করছন্তি প্রফুল্ল কুমার সাহু এবং সাথী মানে।

নীলাদ্রৌ কোপি কল্প দুর্ময়ীহ তনুতাধিরতে বাঞ্ছ তাহানাম। বিশ্ব সম্রাট মহাপ্রভু জগন্নাথঙ্কর বলদেউলরে আউ জনে ভক্ত দুই করপত্র যোড়ি ভগবান কু জনাউছি, তা না হেউছি গরুড়। কউছি হে প্রভু দুঃখী ভক্ত তো পাখরে পৌঁছি গলেনি, তাঙ্কু তু সর্বমঙ্গল কর। যেউ প্রভু কু দর্শন কলে ত্রিতাপ বাধে না, যেউ প্রভুঙ্কর আশ্রা নেলে সে প্রভু সব কুশল করন্তি। সে হচ্ছন্তি নীলাদ্রিরে জগতর নাথ জগন্নাথ। সে মহাপ্রভু সমস্তঙ্কর মনস্কামনা পরিপূর্ণ করন্তু। বোল আনন্দ একবার। শালবেগ লেখন্তি।